অভিযোগ সম্ভ কর্মদম মাজ ভর গে মামচ গর্মি বারায় আমি নাটা গর্মি নিয়ে দিপে মাম আগা দুখাদার সমাজ